0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
1: 1970
2: রে তৈরি
3: কি
4: তেবে চিন্তা করন্তু নাহি, এনিকি আকাশবাণী জয়পুর আপনক ব্যবসায়কু বড়াইবার দায়িত্ব নব।
3: রেডিওরে বিজ্ঞাপন দিয়ন্তু আও আপনকর ব্যবসায়কু বড়ান্তু।
4: সুলভ দররে আপনকর ব্যবসায়ের বিজ্ঞাপন পৌঁছি যাব।

0: हेलो।
1: चाय में शक्कर ना हो तो पीने में क्या मजा, और लाइफ में दोस्त ना हो तो जीने में क्या मजा। ना
0: क्या बात है, धन्यवाद। बहुत बहुत धन्यवाद।
1: बिलेटेड फ्रेंडशिप डे
0: आज्ञा, धन्यवाद आपन को।
1: धन्यवाद। मु समीर पंडा कहूँ तेलंगा पेंटा कटक।
0: आज्ञा समीर, जदि शुणुथिबे हमर कार्यक्रम।
1: आज्ञा
0: हाँ, कौन कहिबे? निकट अतीतरे आपण जानिथिबे राजस्थान जयपुर जो घटना घटीथिला, झियोटी सुपारी देकी मांको मारी दीथिला, माने किते बड़ निंदनीय आ गुटे अभावनीय घटना एटा।
1: सुबतन माने सांप्रतिक समय रे
0: हां
1: देखो, आज मोर काही मूड नथिला कथा हवा पई, मु केवल सुनिबा पई प्रस्तुत होथिली। এবং অকস্মাত মু পুনি ডাইল করে দিলি এবং শুনুথিলি এই পর্যন্ত বিভিন্ন ঘটনা দুর্ঘটনা তার অবতারণা আপন করুথিলে, এবং মানে যা কলি এই সব ঘটনা মনকু ভারাক্রান্ত করুছি আর মর্মাহত করে দেউছি। শুনিলা পরে যে সময় আসি কোন স্তরে আমি পৌঁছি গলেনি, মানে আমি কো দুনিয়ারে চলুচন্তি এই কথা কো যেতবেলে ডিপলি চিন্তা করুছি যে প্রকৃতরে এই স্তরক আমি চালি আসলে, এই লেভেল কু আমি চালি আসলে যে কোটি কাহার ধৈর্য নাই। এই যেমনি কুলে স্কুল ভিতরে মধ্য আমি শুনুলে আমেরিকার চিকাগো সহরের স্টুডেন্ট তাঁর ভিতরে সি ছুরি আনিথিবে কিংবা তাঁর পাখে থাক মারণাস্ত্র কিংবা বন্ধুক থাক সি তাঁর সহপাঠী ফাইরিং করে দেখলে, বা এইসব আমি অপহঞ্চ এলাকার লা ঘটনা সব তা বর্তমান আম সীমারেখা ভিতর বা আম হাত পাহান্তরে আম মানে পাখাপাখি এইসব ঘটনা ঘটুচি, এসব প্রকৃতরে মর্মাহত করুচি। এই সময় কাহিকি চালি আসলা, ইয়ার কারণ খোঁজবাকু আম মানুষ হি পড়ব।
0: মানে ঘটনা ঘটিবা আমি জানিবা পর মুহূর্তরে বিশ্বাস হউনি যে এই প্রকার ঘটনা বি ঘটুচি। হ্যাঁ, আম দেশক আমি আর্য মানকর আমার মুনি ঋষি মানকর যেটি ভগবান এটি জন্মগ্রহণ করলে মাটিরে, এই যে মহান দেশ আমার সংস্কৃতি মহা আমার পরম্পরা মহান, এই দেশ মানকরে এই যে দুই মাস ভিতরে আপনার ইতি মানে অকথনীয় নিন্দনীয় সব ঘটনা ঘটি চালিছি, মানে মন মস্তিষ্ক সেইটা মানে গোটে হট করুছি।
1: আপনি বিশ্বাস করবেনি, কার্যক্রম আরম্ভ যেতবে হল সোমবার মানে যেতে কাম লে আপনার শুনে মর কাই এই প্রসঙ্গ কথা যেত আপনার উঠেলে এই কথা যেত আলোচনা কু আসলা মর মন ভাঙি গেল। আমি নাম কথা হবি কোন কথা হবি এ বাবদে কোন কহবি যে আমি কোউ দেশর লোক আমি কোউ রাজ্যর লোক এটি মানে আমার মানসিকতা এত নিম্নগামী হয়ে গেল। আমি আম বাপা গোসাই বাপা আমি কোণ শিখিলে, আমি আম অপর পিঢ়ি কি কোন শিক্ষা দৌছে, তাঁর আমি কোন আশা করুছে বা আশা রাখবা, এই ঘটনা আমাকে স্তম্ভীভূত করে দিয়েছে প্রকৃতরে মো রিয়েলি মো মর্মাহত।
0: নিহাতি নিকট অতীতরে আমার রাজ্য বাহারে গোটে 12-13 বর্ষর ঝিওকু 20 জন তাকে দুষ্কর্ম করিছন্তি 5 দিন রখিকি, এ গোটে ঘটনা ছাতিথরা ঘটনা, পুনি মা ঝিওটি সুপারি দিকি মা কু মারি দৌছি প্রপর্টি পাই সম্পত্তি পাই, এ গুটি অবিশ্বাসনীয় ঘটনা। আজ্ঞা
1: কো মানে ই বাবদরে ভাষা কিছু মো পাখো ভাষা আসুনি কহিয়া পাই, বাস ইতি নিম্ন স্তরর মানসিকতা।
0: বিহার রে আপন দেখিতিবে দুই জন লেডি বধু নির্যাতনারে মরিছন্তি, দুই জন মহিলা সেমানকু তাঙ্ক স্ত্রী তাঙ্ক ঘর লোক সমস্তে তাঙ্ক স্বামী তাঙ্ক ঘর লোক মারিছন্তি বর্বরতা সহিত, সেই মানুষ পুনি সজা যাচ্ছি মুন্ডরে সিন্দুর লগা যাচ্ছি বড় টোপা লগা যাচ্ছি ফুল লগা যাচ্ছি, যে লোকটি মারিছি তা নাঁর সিন্দুর লগাইকি তাকে শ্মশান কু নিয়া যাচ্ছি, সবুঠু বিড়ম্বরার কথা এটা।
1: আমি আমার সংস্কৃতি কু হে
0: আজ্ঞা
1: আমি যাহাকু যাহার হাত ধরি বরণ করি লউ তাকে মরণ পর্যন্ত নিজের জীবন সাথী করে রাখু,
0: বাস আমি কোন করু? আরে হাতের চুড়ি পিঁধিনি, মথার সিন্দুর লগাইনি, সিন্দুর টোপা লগাইনি, গোড় মুদি পাউঁজি পিঁধিনি, এইসব জাতীয় স্তরের গোটে আলোচনা হুয়ে যে এ সিন্দুর লগাউনি, তাঁর সবুবেলে পাউঁজি আর চুড়ির শব্দ ঝনঝন শুভিবার অছি সমস্তঙ্কু,

0: শ্রোতা ভী আমি ডাক্তার ঠার জরায়ু কর্কট রোগ বিষয়ে অনেক কিছু শুনবাকু পাইলে। জরায়ু কর্কট রোগ এক গুরুতর রোগ হেউথিলে মধ্যে ঠিক সময় চিকিৎসা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দ্বারা এহাকু নিয়ন্ত্রণ করা সম্ভব।
1: তেবে আমি সমস্তে সচেতন হই নিজ পরিবারকু সুরক্ষা দেবা আউ নিজ সমাজকু নিজ দেশকু মধ্যে সচেতন করাইবা। তেবে আজির কার্যক্রমকু এইঠি রখিবার সময় হয়ে আসছি। যা পূর্ব আপনার আসন্তকালির কার্যক্রম বিষয়ে কহি রাখুছু। আসন্তকালি আপনার আম কার্যক্রমে শুনবাক পাইবে পিলাঙ্ক পাই পিতামাতা সময় বাহার করিবা কেতে জরুরি আউ তা পরে পরে বর্ষা ঋতুরে হেউথিবা বিভিন্ন রোগ ও তার প্রতিকার বিষয়ে।
0: সুস্থ রুহন্তু সচেতন রুহন্তু পুনি এক নূয়া অধ্যায়ের সহ ভেটিবু।
1: নমস্কার।

প্রেম রতন ধন পায়ো। এই চলচ্চিত্রর গীত শুণন্ত শিল্পী পলক মুছাল এবং সাথী ইরশাদ কামিলক গীত, সঙ্গীত নির্দেশক হিমেশ রেশমিয়া।

0: রেডিও শুনতে সর্তে ভাই ভনী মনকে মুই ডমরু জোয়ার করে দেলিনি
1: রেডিও শুনবা সর্তে ভাই ভনী মনকে মুই বৈদি জোয়ার করে দেলিনি আরে বৈঠক আনে মোর মামা মিশা বসলা আছে তাকে মিশা ডুলি পরি করে জোয়ার করে দেলি না
0: এলে বৈদি
1: কাইটা মামা
0: জবর দিনকে তোর সঙ্গে ভেটঘাট
1: হয় হয় হয়
0: এলে আজি কালির পিলাটকি মন
1: হয়
0: দেখ ইংলিশ মিডিয়াম স্কুল আনে পড়লাইনি আদিবাসী হরিজন লোক আছে কি
1: নেই
0: মনের পিলা টকি মনকে মিশা ইংলিশ মিডিয়াম পিলা পড়া একা বড়িয়া পাঠ পড়াইবা কাজে সরকার যোজনা মনে আছে সরকার অন্বেষা যোজনা গোট করলা আজকে
1: আইতি
0: ইংলিশ বড়িয়া ইংলিশ মিডিয়াম স্কুল আনে পাঠ পড়াইবাই বই খাতা সব ফ্রি আরি তোর যা আইবা কাজে কাইটা ডাবু নাই কি ফিজ নাই কিছু নাই ফ্রি আনে সব পাঠ পড়াইবাই এক ক্লাস আনু আরমেছি আইটা হ্যাঁ পড়তে যাবার আরি আইটার কাজে কেনতা করলে কাইটা আসি যদি আমাকে জানবার আছে বলে আমি আমার ডব্লিউ আজ্ঞা কি ডিডব্লিউ আজ্ঞা যাই ভেট হলে আইফোনে সব বুঝাই দেব

0: বঢ়িয়া
1: জিনিস চাল্লা আছে এলে সব ভাই বহিনী মানকে পদে কই দিরু যে তুমি জাগ্রত হই করে যা গাড়ি ঘোড়া দেখা এনে তেনে হেতে রে ভাই এটা পালি পালি করে যা উৎপাত না হওয়া আর মহাপুরু দর্শন করে গড়ে উঠি আসা হ্যাঁ এলে গীত গড় শুনু কি
0: নিকো গীত গড় বোঝাই দেশ
1: শুনু।

0: যায়নি কি নাই সে সবু দেখবার এসব সরকার সেমনকে বাধ্য করাইলানি। আর এই গর ছাড়ি বাটে যেমনি কি এবার কইতে রইলি ডান্ডে কি সে আত্রি বাটে পানি পুনা জমি রইলে সে পানি মন কিন্তু সফা করবার সেটা
1: হ্যাঁ
0: মনে
1: হ্যাঁ
0: অস মন পাকাইবার এলে সে মশা মনারি বংশ বৃদ্ধি ন করত নাকি
1: হ্যাঁ
0: সে মন
1: হ্যাঁ
0: আর অন্ডা ন দেওয়া সে অন্ডা দেই করিস না গাদ্দি গাদি মশা মন জনম করি আমাকে মন চাবলাইনি আর
1: হ্যাঁ
0: ম্যালেরিয়া
1: হ্যাঁ
0: জ্বর কমাইলাইনি কিনে দিদি
1: হ্যাঁ হ্যাঁ
0: সেবে সে মন যদি আমি সে খাদ্য গোবর মনকে কি সে গন্ধরি খাদ্য মন যদি আমি সফা বলে দই দমকে সফা কর দেম বইলে আর সে মন ওটা দিই না পারত ওটা ন
1: হ্যাঁ
0: দিলে আর সে মন না বংশ বৃদ্ধি নয় আর এই মশা মন আমাকে ন ছাপত আর আর যেমনি মশারি মন যাকো উজে উজে মশারি মন দিলাইনি সে মশারি মন আনবার আর বান্ধি করে শৈলে আমি ম্যালেরিয়া ও কি ডেঙ্গু জ্বর বলে এটা মন টিকে আমি দূরেই দেবার দিদি আর বলে
1: না
0: আমাকে
1: না
0: নয়
1: নাই
0: আর
1: নাই হয় হয়
0: হ্যাঁ
1: কেতেক রকম অসুবিধা নিছে সরকার দেলানি নাই কি বাবু,
0: হয় দিদি
1: আলে নিকো করি নিমান করি বুঝাই দিলাস বাবু, আইটার গিনে তোমাকে ভূতে ভূতে ধন্যবাদ লাগো, আরে জোয়ার লাগো, আরে
0: জোয়ার
1: গড়ে
0: লাগা
1: কথা বার্তা হে ওরে লিনি দেবে
0: আলে দিদি নমস্কার দিদি
2: বুড়িয়া বুঝাই দেলা হ্যাঁ
1: ওই মামা বুঝলিস কি
2: কাই নিকো বুঝাই দেলা দেখনি আই এই জন গুন্ডি মচি মনকে
1: হয়
2: এ
1: হয়
2: লোক মিশা পন জাগর তীরেবার আছে
1: হয় হয়
2: নইলে গাগর উন্নসি যাইছি
1: যাইছি হয় হয়
2: হচ্ছে আসপত্রি ওস পত্র হি হয়ে হীনস্থায় কে আসি
1: হয় মামা
2: হ্যাঁ
1: পানির দিনে জাগর তানে রেবার আছে
2: রেবার আছে এলে আই বাবুকে গোটে গীত শুনে দেবো
1: নিকো গীত বজাই দেশ মামা

0: দেখলে কি নাই
1: বড়িয়া গীত বজেল
0: আচ্ছা বৈঠক করে আম ভাই মানে বসছে তুমি মুসিনা এটি পাখে বসে সুগুচি এলি কি সব সাংসাথী হয়ে বসিকি শুনলে তার মজা অলগা
1: অলগা ভাই
0: তারপরে কুয়াড়ে নাই বলে সাংসাথী বলে রেডিও বেকর টিকে লগে দিও বিল বাড়ে পড়ে তার গোটে শুণুব সমান যাও আউ দরকার নাই এলে সবুড়ে জীবনের সাঙ্গ গোটে দরকার
1: দরকার
0: বৈঠক করে মিশা সাংসাথী কথা গোটে অছি
1: এলে
0: চাষী ভাইয়ের কথা গোটে শুনেদা
1: শুনিয়া ভাই না
0: তুমি একা পচার
1: শুনিয়া চলো
2: ভাই প্রথমে আপনার পরিচয়টা আমার চাষী ভাই ভনী মানুষ দিয়ে দেবে
3: হ্যাঁ স্যার নমস্কার মোর না হচ্ছে গোপী বাঘ কোরাপুট জেলার সলমনগুড়া গাঁ আমার
2: আচ্ছা ভাই আপনার কোন কোন সব চাষ করতে
3: আজ্ঞা মু চাষ করে ধান মাণ্ডিয়া সুয়া তা সহিত কিছু বাড়িরে মধ্যে পনিপরিবা ঘর পাই করে আজ্ঞা
2: আচ্ছা হলে কত বর্ষ হলানি আপনা চাষবাস করিবার ভাই
3: আজ্ঞা চাষবাস করি তো আমার পূর্বপুরুষ আমার জেজেবা

0: উপর আড়ু খেটে দেলা
1: বেলে
0: বেড় হয়ে গেল বললি বল তো মাত্র বেশি কথা আছে কইবাকু শুনবাক অছি জানিবাক অছি
1: এলে
0: কিছু করিয়া বৈঠক ঘর তো সময় অনুসারে চালিবাকু
1: চালিবাকু পড়িব
0: এলে আউ গোটে বৈঠকু দেখিবা
1: আউ গোটে বৈঠক রে মিশিবা ভাই না
0: হ্যাঁ হেলে যা যদি কিছু থিব বলে বাটরে শুনি দেখি যা
1: যা।

0: ইন্দ্র বিষ্ণু আদি যেতে দেবগণ দেখিল তয়ে অমিত শক্তি ত্রিপুরা, যদি কার থায় শক্তি নিজর বাহুরে রণক্ষেত্রে হুয় আগভর, নচে পাদ তলে আসি মোর নিয়রে সর। ত্যাগ কর সর্কপুর দৈত্যপতি পাই, জীবনরে অছি যে লোভ রম্ভা মেন কালী যে দেছন্তি রূপবতী, খোটাও পদে আড়ি মোহরি সেবায় শিক্ষা কর। ধনরত্ন অমরাবতী রে লুণ্ঠন করা সে সব অধিকার করি নিয় দৈত্যপতি পাই, বরুণ কুবের ইন্দ্র আমর দেবতা করিছন্তি আজি মোর দাসত্ব স্বীকার, ত্রিপুরা সুর যে আজি ত্রিপুর বিজয়।
1: ত্রস্ত হয়ে দেবগণ সর্বে শরণ পশিলে যাই সদাশিবঙ্কর, তৃপ্ত করি মন্ত্র বলে সর্বে ধূর্যটিঙ্কু জনাইলে স্বর্গপুরে ঘটিগলা সে যাহা। শুনি আকুল ক্রন্দন দেবগণঙ্কর, নির্ভয় বর দেলে সে দেবতা মানঙ্কু, হত করি ত্রিপুরা দৈত্যকু ফেরাই আনিবে বলি অমরাবতী।

0: दृढ़ प्रतिज्ञाबद्ध हेले महादेव शिवसेना संगे नहीं देवगण संगे कले प्रभु युद्ध यात्रा दैत्यबद्ध पाई
1: एक और एक ही देखे नेत्र व्याघ्र चर्म परिहित तपचारी एक आसे ही दिगे बसी वृषभ उपरे तीरे जथादूत पुणी भाले अछि नेत्र गले सर्पमाल आउ हस्त त्रिशूल केले केला राव करि डम्बरु भजाई विशाल विकृत प्राणी धावन्ति पछरे आउ संगे कि तांक संगे आसुछन्ति देवगण सत्य ताहले कि रण आसी आसुछन्ति सत्य
2: महादेव संगे जान आयु पुण्यत
3: महादेव
1: छार जोगी जाए रोग तप त्याग कर त्रिपुरा संग
2: स्पर्धा रक्षा नही रक्षा नही मो कबल तर पेशी भी तते मुझे समान सदने
1: कहलु जोगी मत तु पेशी मुझे समान सदने प्रस्तुत मुझे
4: যোগীর তৃতীয় নেত্র জাত করিয়া ভস্ম করি দিয়ে যাহা পেছে মর সেই যে অসামান্য তেবে কি মো পরাজয় সুনিশ্চিত হবে না না অসম্ভব অসম্ভব
2: শীঘ্র নচেত অছি যদি শক্তি খণ্ড কর মোর এই নারাজ পাশুপত
1: হেজি মর্মন্তুদ জ্বালা অগ্নি প্রতাপর বেড়ু বেড় অসম্ভাল হুয়ে অঙ্গ বেড়ু বেড় ক্ষয় হুয়ে অঙ্গু শক্তি সবু তৃণী রচি অস্ত্র শূন্য জানিলি জানিলি নিশ্চয় এ যে অটে দেবকুট অপরাজয় নিশ্চয় এথর
2: পাপিষ্ট অধম যাও এনে মৃত্যুলোকে এই এই অস্ত্র
5: জয় দেবাদিদেব মহাদেবঙ্কর
6: জয়
5: জয় দেবাদিদেব মহাদেবঙ্কর
6: জয়
5: জয় দেবাদিদেব মহাদেবঙ্কর
6: জয়
0: একই হেলা ত্রিপুরাসুর উপরে প্রভুঙ্কর নৃত্য চতুর্দিকে প্রলয়ের বন্যী শান্ত ন হেবে যদি মহারুদ্র মূর্তি হেব নিশ্চয় সৃষ্টির বিলয় আস সর্বে দেবগণ প্রার্থনা করিবা সর্বে যোগ মায়ঙ্কর আদি মাতাঙ্কর বিনা নাহি কার সাধ্য করিবাকু শান্ত তিল্লোচনী

0: আর দীনহীন শ্মশান নিবাসী যোগী বেশে বুলুথায়ে বন্য পশু সম। সতীর জীবন এবে অন্ধকারময়, সুখর তা বালিঘর হেলা ভগ্ন স্তূপ। পিতা, ভাবি তার দুরবস্থা বেড়ু বেড় কো উঠে মনে।
1: না না পুত্র, শিব সাথে সতী কাটে মহাসুখে কাল, সামান্য সে যোগী বলি নমন শিবঙ্কু। সকল ঐশ্বর্য পুনি সকল সম্পত্তি অটন্তি সে অধিকারী সকল শক্তির, যার ইঙ্গিতরে হুয়ে সুষ্ঠির বিলয়, সামান্য বা ন্যূন ভাব আণ তাঙ্ক প্রতি। সেভলি দোষ কেবে নকর রে পুত্র, নিশ্চিন্ত মনরে এবে যাও নিজ পুরে।
0: যথা আজ্ঞা পিতা।
1: আদি পুরুষকু কাহু পারিবু বা চিহ্নি।

0: শ্রোতা বন্ধু, ভারতর মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু ত্রিদিবসীয় ওড়িশা গস্তর প্রথম দিনে অর্থাৎ আজ অপরাহ্ন প্রায় 2:20 সময় বায়ুসেনার স্বতন্ত্র বিমান যোগে আসি ভুবনেশ্বর বিজু পট্টনায়ক আন্তর্জাতীয় বিমান বন্দরের অবতরণ করে পরে স্বতন্ত্র কার্কেট যোগে লোকভবন অভিমুখে যাত্রা করে এবং মাননীয় রাষ্ট্রপতি অপরাহ্ন প্রায় 4:00 লোকভবন বাহারে কটক জেলা মুন্ডুলিস্থিত বাঁরাঠারে জগৎগুরু কৃপাল বিশ্ববিদ্যালয়ের উদ্ঘাটন নিমন্তে সেঠারে অপরাহ্ন প্রায় 5:00 সময় যোগদান দেওয়া নিমন্তে পৌঁছিলে। এই উদ্ঘাটনী অবসরে আয়োজিত বিশেষ কার্যক্রমে অন্যান্য মান্যগণ্য ব্যক্তিবিশেষ মধ্যে মঞ্চে উপস্থিত লে ওড়িশার মাননীয় রাজ্যপাল ডক্টর হরিবাবু কম্ভমপাটি, ওড়িশার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মোহন চরণ মাঝি, ওড়িশা সরকারঙ্ক উচ্চশিক্ষা ক্রীড়া ও যুব ব্যাপার বিভাগের মাননীয় মন্ত্রী শ্রী সূর্যবংশী সুরজ এবং জগৎগুরু কৃপাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তথা অধ্যক্ষ স্বামী শ্রী মুকুন্দানন্দ। সভা সমারোহর প্রারম্ভে প্রথমে জাতীয় সঙ্গীত এবং পরে ওড়িশা পুলিশের স্বতন্ত্র ব্যান্ড দ্বারা রাষ্ট্রগান পরিবেশিত হয়েছিল। এরপরে প্রদীপ প্রজ্বলন সহ আনুষ্ঠানিক ভাবে সভাকার্য আরম্ভ হয়েছিল। জগৎগুরু কৃপাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তথা অধ্যক্ষ স্বামী শ্রী মুকুন্দানন্দ স্বাগত ভাষণ রাখিলে। পরে মঞ্চে উপস্থিত অতিথিমান সম্বর্ধিত করা ও জগৎগুরু কৃপাল বিশ্ববিদ্যালয় এবং জগৎগুরু কৃপাল যোগ মিশন সম্পর্কিত এক লঘু বৃত্তচিত্র প্রদর্শিত হয়েছিল। এই উদ্ঘাটনী কার্যক্রমে সমবেত জনসমাগম উদ্দেশ্যে মাননীয় রাষ্ট্রপতি নিজের অভিভাষণ কহিলে,
1: আজ উৎসবের মঞ্চসীন ওড়িশার মাননীয় রাজ্যপাল ডক্টর হরিবাবু কম্ভমপতি, ওড়িশার মুখ্যমন্ত্রী শ্রী মোহন চরণ মাঝি, ওড়িশা সরকারঙ্কর উচ্চশিক্ষামন্ত্রী শ্রী সূর্যবংশী সুরজ, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তথা অধ্যক্ষ স্বামী মুকুতানন্দ সরস্বতীজী, বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যবৃন্দ, প্রতিনিধি জনপ্রতিনিধিগণ, স্বজন মণ্ডলী, সমস্ত মোর নমস্কার, জুহার, জয় জগন্নাথ। এই বিশ্ববিদ্যালয়ের উদ্ঘাটন এবং প্রথম শিক্ষাবর্ষর শুভারম্ভ অবসরে আপন মানক গহরে উপস্থিত হই মু খুব আনন্দিত। আজি এই বিশ্ববিদ্যালয়ের উদ্ঘাটন কৃপালুজি মহারাজঙ্কর জন্ম কল্যাণকারী চিন্তাধারাকু সাধারণ করিবা দিগরে এ উত্তম প্রয়াস। এই মহৎ কার্যরে যেউমানঙ্কর অবদান রহিছি সেমানঙ্কু বহুত বহুত সাধুবাদ জনাউছি। সুধীমণ্ডলী, জ্ঞান, সংস্কৃতি, আধ্যাত্মিকতা ও সেবার সমৃদ্ধ পরম্পরা ওড়িশা মাটির বৈশিষ্ট্য। মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্কর এই পূর্ণভূমি যুগ যুগ ধরে সমন্বয় করুণা ও মানব কল্যাণর বার্তা দিয়ে আসিছে। কটকর মহতি মাটি, উৎকল গৌরব মধুসূদন দাস, কর্মবীর গৌরীশঙ্কর রায়, নেতাজী সুভাষচন্দ্র বোস ও জননেতা বিজু পট্টনায়ক পরি বরপুত্রগণকর জন্মভূমি অটে। এহা মধ্যে উৎকলমণি পণ্ডিত গোপবন্ধু দাস ও উৎকল কেশরী ডক্টর হরেকৃষ্ণ মহতাবঙ্কর কর্মভূমি। জনসেবা, সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রকু কটকর অবদান বেশ গুরুত্বপূর্ণ ও প্রেরণাদায়ক। এপরি ঐতিহাসিক স্থলরে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় ভারতর প্রাচীন সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক পরম্পরাকে আধুনিক শিক্ষা সঙ্গে যোড়ি সমাজ ও রাষ্ট্র সেবা নিমন্তে এক শক্তিশালী মাধ্যম হব বলে মু আশা করুছি। স্বজন মণ্ডলী, শিক্ষা কেবল জ্ঞান অর্জনের মাধ্যম নুহে, বরং ব্যক্তিত্ব গঠন, সামাজিক পরিবর্তন এবং রাষ্ট্রর সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের এক ভিত্তিপ্রস্তর অটে। কটকরে জন্মিত স্বাধীনতা সংগ্রামী রমাদেবীঙ্ক স্মৃতিরে স্থাপিত রমাদেবী বিশ্ববিদ্যালয়রু

চলচ্চিত্র খানদান, শিল্পীমানে হলে মোহাম্মদ রফি এবং আশা ভোসলে, গীত রচনা রাজেন্দর কৃষ্ণ, সঙ্গীত পরিচালনা রবি।